0: and young people clearly have the solutions.
1: The future belongs to you.
2: The 77%, every weekend on DW.
3: আকিলে বলন থেকে আর এই পন্ত থেকে আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে আর কি দুইবার ধরা খাইছে তিন কেমের বেলা এটা সফল হইছে.
4: Currently, more people than ever are on the move worldwide in search of a better life.
3: পরে খাইছি কিছুদিন খাওয়ার পর তো একটা লোক আবার এই ব্যবসাটা ধরাই দিল যে এনে এসে ব্যবসা করেন.
4: Find out about Bailey's story. Info migrants.
2: Be surprised by our latest content, the DW Newsletter.